আকাশবাণী কলকাতা। আজ শুক্রবার, 16ই শ্রাবণ, 1948 শকাব্দ, 7ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 21শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:11 হয়ে 53 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:12 হয়ে 25 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 31 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 42 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: समाचार के साथ मैं फरहत नाज। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सभी नागरिकों से उत्साह और प्रसन्नता के साथ आज राष्ट्रीय हथकरघा दिवस मनाने का आग्रह किया है। एक वीडियो संदेश में श्री मोदी

গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি, বলবেন ডক্টর দেবী প্রসাদ কান্তাল। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে স্তন্যদান ও মায়ের শরীর, এ বিষয়ে বলবেন ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন। 8:00 জানা অজানা রসিক বিজ্ঞানী, এ বিষয়ে সংকলন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। আজ প্রথম পর্ব। 8:05 নিরাময়, 8:20 গান্ধী চর্চা, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পরমানন্দ রায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা, 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, 12:00 নজরুলগীতি সুরপিয়াসি গোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনায়, 12:15 লোকগীতি শিল্পী পারমিতা ঘোষ, 12:33 উনজমির দুনো ফসল, 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 নাটক রক্তকরবী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনা বহুরূপী, প্রযোজনা শম্ভু মিত্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পরমানন্দ রায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত সৌমা ভট্টাচার্যর কণ্ঠে। 9:45 দ্বিজেন্দ্রগীতি সুরপিয়াসী গোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনায়, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী রজতকান্তি গোস্বামী, 10:50 লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমা ভট্টাচার্য। 6:35 রামচরিত মানস, আজ 195তম পর্ব। 6:45 নজরুলগীতি শিল্পী নূতন সেন। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 শুনবেন গিটার শিল্পী রজতকান্তি গোস্বামী। 8:50 লোকগীতি পারমিতা ঘোষের কণ্ঠে। 9:10 রাজধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় আয়োজিত এবং রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পরপর দুটি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নূতন সেন, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 নজরুলগীতি সুরপিয়াসী গোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনায়, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান।

1:15 সংসদ পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। আজ সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন প্রথমে রাগ চারুকেশী এবং পরে বসন্ত মুখারি রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রথমে রাগ চারুকেশী।

প্রথমে রাগ চারুকেশী এবং পরে বসন্ত মুখার্জির রাগে সন্তুর শুনলেন শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সুবদ্ধ সঙ্গীত এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌমা ভট্টাচার্য।

সৌমা ভট্টাচার্যর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, এখন রামচরিত মানস, আজ 195তম পর্ব।

রামচরিতমানস শুনলেন। আজ 195তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

চেতন সেনের কণ্ঠে নজরুলগীতি শুনলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

গুড মর্নিং সবাইকে। আশা করি এতক্ষণে তো সবাই ঘুম থেকে উঠে গেছো বা ওঠার জন্যে প্রস্তুত হচ্ছ। এই সকাল সকালে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা একটু ভেবে বলো। কাল রাতে শুতে যাওয়ার ঠিক আগে বা আজ এই এখনো পর্যন্ত ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজটা কী ছিল? একটু ভাবো, একটু ভেবে বলো। অ্যালার্ম বন্ধ করে ইনস্টাগ্রামের নোটিফিকেশান চেক করা, নাকি হোয়াটসঅ্যাপের মেসেজের পাহাড় ঠেলে আজকের দিনটা শুরু করা? কোনটা? তুমি এখন খুব চিন্তায় পড়ে গেছো যে ই বাবা, আজকের দিনটা ঠিক এইভাবে আমি শুরু করলাম? জানো, এই প্রতিদিনের এই দৌড়াদৌড়ি, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা আর ছকে বাঁধা রুটিনের বাইরে গিয়ে আজকের সকালটা কিন্তু অন্যভাবে শুরু করা যেতে পারে। ঘড়ির কাঁটায় ঠিক এখন সকাল 7:12 হয়ে গেছে আর তোমার সঙ্গে রয়েছি আমি ঋত্বিক আজকের সুপ্রভাতের আড্ডায়। আর প্রতিদিনের মতো আমি আশা করছি যে আজকেও তুমি এই সকাল সকাল কাজের ফাঁকে বা অফিসে রেডি হতে হতে, বা তুমি হয়তো এখন পড়াশুনো করার জন্য টেবিলে বসছো আর তখনই আমার কথা শুনছো। আজকে হচ্ছে 7 August, শুক্রবার। অলমোস্ট উইকেন্ডস শুরু হয়ে গেছে আর এই দিনটাতে আমরা কত না কিছু প্ল্যান করে থাকি। এবার সেই প্ল্যানের মধ্যে অলমোস্ট অনেকেরই প্ল্যান রয়েছে যে আজ যদি অফিস ছুটি হয়ে যায় তাড়াতাড়ি, কিংবা কলেজ থেকে যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে আজকে সিনেমাটা দেখতে যাব, কিংবা আজ বন্ধুদের সঙ্গে একটু আউটিং করতে যাব। এরকম কত কিছু প্ল্যান আমরা করি আর সেই প্ল্যানগুলো হয়তো অনেক সময় হয়ও না, কারণ আমাদের কাজের চাকা তো থেমে থাকে না। প্রতিদিন সকালে উঠে একই ব্যাগ গুছিয়ে কাজের জন্য বেরিয়ে যাওয়া, আর সেই একই বাস বা ট্রেনের সেই একই শব্দ, আর মাথার মধ্যে সারা দিন সেই একই কাজের এক গুচ্ছ চাপ। কিন্তু এই যে এই সব কিছুর মাঝেও যেন এমন কিছুজন আছে যারা কিন্তু এই নিজেদের মনটাকে একদম ফ্রেশ রাখতে পারে। সেই ফ্রেশ রাখার গোপন রেসিপিটা কি জানো তুমি? না, সেই রেসিপিটা একদম কোনো জটিল কিছু নয়, একদম ছোট্ট একটা সহজ অভ্যাস বা শখ তুমি বলতে পারো। আজকের গল্পের বিষয়, আজকের এই আড্ডার বিষয়টাই কিন্তু ঠিক সেইটা নিয়েই। তবে গল্পের আগে তোমায় আগে একটু বলে দিই যে আজকের দিনে কী কী হয়েছিল। ঠিক আজকের দিনে জানো, 1871 সালে বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এবং সাহিত্যিক স্বদেশী ভাবধারার প্রবর্তক এবং ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের আজকের দিনেই কিন্তু জন্ম হয়েছিল। 1925 সালে ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন কিন্তু আজকের দিনেই জন্মেছিলেন। আর আজ কিন্তু আমাদের ভারতে জাতীয় তাঁত দিবস অর্থাৎ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। 1906 সালের 7 August কলকাতায় সূচিত স্বদেশী আন্দোলনকে স্মরণ করেই কিন্তু প্রতি বছর আমরা এই দিনটাকে জাতীয় তাঁত দিবস হিসেবে পালন করে থাকি। এবার আসি আমি যেই কথা বলছিলাম সেটায়। তুমি যে পড়াশুনো করছো, স্কুলে বা কলেজে যাচ্ছ, কিংবা অফিসের কাজে যে এত ব্যস্ত থাকছ, এই সব কিছুর বাইরেও তোমার নিজের কি একটা জায়গা আছে? আছে কি এমন একটা জায়গা যেখানে কোনো কাজের ডেডলাইন নেই, বসের বা টিচারের কোনো বকা খাওয়ার ভয় নেই, আর সেইখানে এই ভয়টা অ্যাকচুয়ালি নেই যেটা হচ্ছে পরীক্ষায় কম নাম্বার পাওয়ার, ওই কম মার্কস পাওয়ার, জাজ হওয়ার, সেই ভয়টা নেই, সেই চিন্তা নেই। আজকে কিন্তু আমি কথা বলবো সেই শখ বা হবি নিয়েই, যেখানে প্রতিদিনের এই হাসেল করা লাইফের চাপ থেকে বাঁচার জন্যে নিজের তৈরি করা এই ছোট্ট দুনিয়াটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্যে। এই একটা হবি কিভাবে তোমাকে রিফ্রেশ করে, কিভাবে তোমার লাইফস্টাইল বদলে দেয়, তো সেই সমস্ত কিছু নিয়েই গল্প করব। তবে তার আগে এই সকাল সকাল তোমার জন্যে রইল শিলাজিৎ মজুমদারের কণ্ঠে এই গানটি।

ফিরে এলাম স্টুডিওতে, আর শিলাজিৎ মজুমদারের কণ্ঠে জল ফোরিং গানটা শুনে ফিরে এলাম। যে কথাটা বলছিলাম গানের আগে, যে এই যে এত ব্যস্ততার মাঝে তোমার নিজের কোনো জায়গা আছে নাকি, তোমার নিজের কোনো দুনিয়া। আচ্ছা, এবার এই বিষয়টাই একটু ডেপতে গিয়ে ভাবা যাক। আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করি? হয়তো কলেজের অ্যাসাইনমেন্টের কাজের চাপ সামলাচ্ছি, নয়তো অফিসের টার্গেট মেটানোর জন্যে আমরা দৌড়চ্ছি। আমাদের চারপাশে দুনিয়াটা শুধুই একটা জিনিস দাবি করে, সেইটা হচ্ছে পারফরমেন্স। যেন প্রতিটা পদক্ষেপে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা কতটা সেরা, কতটা এগিয়ে আছি। কিন্তু একবার তুমি ভেবে দেখেছো কি একটা হবি তোমাকে কি দিচ্ছে? একটা হবি বা শখ এমন একটা জায়গা যেখানে তোমাকে কারোর কাছে তোমার নিজের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে না। তোমার ছবি আঁকার হাত হয়তো খারাপ হতে পারে, কিন্তু তুমি যখন ক্যানভাসে রং ছড়াচ্ছ, তখন কেউ কিন্তু তোমাকে কোনো গ্রেড বা নাম্বার দিচ্ছে না। কিংবা হয়তো তুমিও আমার মতো বেসুরে বা বেতাল হতে পারো, কিন্তু যখন তুমি গিটার বা কিবোর্ডে ভুল সুর বাজাচ্ছ, তখন কিন্তু কোনো বস বা কোনো হায়ার অথরিটি নেই যে তোমার মাইনে কেটে নেবে। অর্থাৎ এই হবি হচ্ছে তোমার লাইফে একটা নো জাজমেন্ট জোন।

0: তৈরি করছে, আর এটা হচ্ছে একটা তোমার নিজস্ব ওন স্পেস, একটা নিজস্ব তোমার পৃথিবী। সেখানে কিন্তু কোনো কম্পিটিশন নেই, কোনো ইঁদুর দৌড় নেই, সেখানে তুমি আছো আর তোমার পছন্দের কাজটা। আর এই পছন্দের কাজ থেকেই তোমার কাছে যেন এখন একটা সুযোগ রয়েছে, তোমার তোমার একটা আর্টওয়ার্ক বা তোমার স্কিলকে আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এবার সেইটা কি শেয়ার করতে হবে সেই নিয়ে আমাদের যুবানীর বন্ধুরা কি বলছে, চলো শুনে নি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
0: #YV56 এটাই কিন্তু তোমাকে সুযোগ করে দেবে আমাদের এখানে এসে এই হট সিটে বসার জন্যে। কি করতে হবে তার জন্যে, তুমি জানোই তোমার যে স্কিলটা রয়েছে, তোমার হয়তো ভিডিও মেকিংয়ের স্কিল কিংবা তোমার আর্টওয়ার্কের স্কিল, সেইটা আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। ফেসবুকে তুমি শেয়ার করবে #YV56 এটা ইউজ করে। আর এইবার যে কথাটা আমি বলছিলাম সেই কথাটাই ফিরে আসা যাক। এবার ইতিহাসের দিকে যদি একটু তাকাই, পৃথিবীর বড় বড় যে সমস্ত চিন্তাবিদরা ছিলেন তারাও কিন্তু নিজস্ব জগৎটাকে খুব যত্ন করে আগলে রাখতেন। যেমন ধরো অ্যালবার্ট আইনস্টাইন, উনি যখন ফিজিক্সের কোনো জটিল কোনো থিওরি মেলাতে পারতেন না, যখন মাথার মধ্যে খুব চাপ তৈরি হতো, উনি সঙ্গে সঙ্গে ওনার বেহালাটা তুলে নিতেন। বেহালা বাজাতে বাজাতেই ওনার মাথার সমস্ত জট একেবারে খুলে যেত। বা সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে, কাজের বিপুল চাপের মাঝেও উনি কিন্তু অনেক সময়, দীর্ঘ সময় কাটিয়ে দিতেন মাছ ধরে কিংবা সমুদ্রে ঘুরে বেরিয়ে। এই মানুষগুলো বুঝতেন যে প্রফেশনাল জগতের বাইরে তোমার নিজস্ব একটা পৃথিবী থাকা কেন জরুরি, কারণ সেই পৃথিবীটা তোমাকে প্রতিদিনের ক্লান্তি থেকে কিন্তু একটা নতুন শক্তি যোগান দেওয়ার উৎস হয়ে উঠবে। আর এইটা তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার একটা আলাদা সত্তা আছে, যা তোমার চাকরি কিংবা যা তোমার রেজাল্টের চেয়েও অনেক বড়। তুমি কি কখনো খেয়াল করে দেখেছো যে সারা দিন পর যখন তুমি পছন্দের কোনো একটা কাজ নিয়ে আধ ঘন্টা ধরে বসে রয়েছো, তখন তোমার ভেতরে জমে থাকা যে সারাদিনের যে স্ট্রেস বা যে বিরক্তিটা ছিল সেটা যেন কোথায় গিয়ে হারিয়ে যায়? এই নিয়ে সমস্ত কিছু কথা বলবো। তবে এখন যেই জিনিসটা আমাদের সঙ্গে হচ্ছে যে আমাদের দুনিয়াটা চারপাশ একদম ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে সেই 5 ইঞ্চি হাতের মুঠোয়। সেটা নিয়েই এক সময় ছিল আমরা, আমাদের দুনিয়া ছোট হয়ে যাচ্ছিল সেই বোকা বক্সে, সেই টেলিভিশনে, এখন ছোট হয়ে যাচ্ছে সেই মোবাইল ফোনের মধ্যে। এই সমস্ত কিছুই কিন্তু একইভাবেই হচ্ছে, কিন্তু সেইখানে কিন্তু নিজেদের দুনিয়াটা আমাদের পার করতে হবে। আর সেই নিয়েই কিন্তু তোমার জন্য এখন রইল ক্রস উইন্ডস ব্যান্ডের তরফ থেকে পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানটি। গানটি শুনে আবার ফিরে আসছি স্টুডিওতে।

ক্রস উইন্ডস ব্যান্ডের থেকে পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানটি শুনে আবার স্টুডিওতে ফিরে এলাম আমি ঋত্বিক তোমার সঙ্গে। আর গানের আগে বলছিলাম যে কিভাবে একটা হবি আমাদের প্রফেশনাল জীবনের বাইরে গিয়ে নিজের একটা নো জাজমেন্ট জোন তৈরি করে। এবার এই কথাটাকে আরেকটু ডেপথে গিয়ে ভাবা যাক, একটু সাইকোলজির দিক থেকে বোঝার চেষ্টা করা যাক। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি বলতে পারবে? একটু ভাবো, একটু ভেবে বলো। ভুল উত্তর দেবে না কিন্তু, কারণ এই ভুল উত্তর দেওয়ার টেন্ডেন্সিটা কোথা থেকে আসে জানো? যখন আমরা কথাটা না শুনেই সঙ্গে সঙ্গে আমরা উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। এর মানে কি? আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারছি না। আমাদের মনকে শান্ত রাখতে হবে, আর এটাই আজকের দিনে সব থেকে বড় সমস্যা। সারাদিন আমাদের মাথার মধ্যে যেন অন্তত হাজারটা জিনিস একসঙ্গে চলতে থাকে। সোশ্যাল মিডিয়ার হয়তো কোনো নোটিফিকেশান, তোমার স্ক্রিন টাইম, পড়ালেখার চাপ, কিংবা কেরিয়ারের টেনশন। এই পুরো বিষয়টাকে যদি একদম সহজ কথায় বলি, আমাদের ব্রেন কিন্তু কখনো রিল্যাক্স করার সুযোগ পায় না। কিন্তু যখন তুমি তোমার পছন্দের কোনো কাজ করো, ধরো তুমি গাছের পরিচর্যা করছো, বা ডায়েরিতে কিছু লিখছো, কিংবা ধরো তুমি রান্নাঘরে নতুন কোনো একটা ডিশ বানানোর জন্য চেষ্টা করছো, তখন কি ঘটে জানো? তখন সাইকোলজিতে এটাকে বলা হয় ফ্লো স্টেট। যখন তুমি কোনো কাজে এতটাই ডুবে যাও, যখন তোমার চারপাশের সময় আর তোমার মাথার ভেতরের সব চিন্তা এক মুহূর্তের জন্যে থেমে যায়, তোমার মন সম্পূর্ণভাবে সেই একটা কাজের ওপর পুরোপুরি ফোকাসড হয়ে যায়। বিজ্ঞানী আর নিউরো সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন, আমরা যখন এই ফ্লো স্টেটে পৌঁছই, তখন ব্রেনে ডোপামিন আর সেরোটিনিন নামক এক ফিল গুড কেমিক্যাল রিলিজ হয়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে একটা হবি কিন্তু শুধুই টাইম পাস নয়, এটা একটা ন্যাচারাল মাইন্ড ডিটক্স, আমাদের মনকে রিফ্রেশ আর শান্ত করার সবচেয়ে সহজ আর একদম সহজ উপায় তুমি বলতে পারো। এবার আমরা অনেক সময় ভাবি যে মন শান্ত করার জন্যে মেডিটেশন করা দরকার। হ্যাঁ, মেডিটেশন তোমায় একটা সার্টেন টাইম পর্যন্ত তোমায় হেল্প করবে, বাট সেইটার পরে কিন্তু তোমায় হেল্প করবে হচ্ছে তোমার ড্রয়িং খাতা, তোমার ক্যামেরার লেন্স, কিংবা তোমার পছন্দের বইয়ের পাতা, আর সেটাই তোমার কাছে তখন মেডিটেশন হয়ে উঠবে। তুমি যখন তুমি কোনো তোমার পছন্দের কাজে মন দিয়ে পুরো ডুব দাও, তুমি দেখবে তোমার চারপাশের সমস্ত কোলাহল কিন্তু একদম শান্ত হয়ে যায়। যখন তুমি সেই একই জায়গায় কিন্তু যখন তুমি তোমার কাজটা শেষ করবে, তখন তুমি দেখবে যে এত শব্দ হচ্ছিল, কিন্তু যখনই তুমি আবার সেই কাজে তুমি একদম মন দিয়ে ডুবে যাবে, তখন তুমি সেই সমস্ত কিছু শব্দ ফিলই করতে পারবে না। তাই তুমি চেষ্টা করবে যে এই প্রতিদিন সারাদিনের ব্যস্ততার মাঝে অন্তত 20-30 মিনিট নিজের এই পছন্দের কাজের জন্য একটু সময় তুলে রাখা। কারণ দেখো, এই 20-30 মিনিট সময়টা কিন্তু খুব একটা বেশি নয়, একদম অল্প সময়, আর এইটা আশা করি তুমি খুব সহজেই সরিয়ে রাখতে পারবে। কারণ এই সময়টাই কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ইম্প্রুভ করতে সাহায্য করবে। তো তুমি আজকে তোমার এই ফ্লো স্টেট খুঁজে পাচ্ছ কি, সেইটা নিয়ে একটু তুমি ভাবো যে কী করলে তোমার ফ্লো স্টেট খুঁজে পাবে আজকে। তো তুমি যতক্ষণ ভাবছো, সেই ভাবনার মাঝেই তোমার জন্য রইল রূপম ইসলামের কণ্ঠে এই গানটি।

0: এই সৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
1: হুম, না ভাবছি ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
0: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
1: শব্দের রূপ দিয়ে বলতে?
0: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি, যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
1: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ।

0: এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
0: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
0: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।

তোমার স্বপ্নের ভারতবর্ষ, এটা হচ্ছে আগস্ট মাসের বলতে চাইয়ের থিম। আর চটপট করে সেটা লিখে পাঠাও অনধিক 300 শব্দের মধ্যে। আর গানের আগে যে কথাটা তোমাদের বলছিলাম যে একটা হবি কীভাবে আমাদের ফ্লো স্টেট এনে দেয়, এবার এই হবি একটা এর একটা ভালো দিক নিয়ে তোমাদের বলি, যেটা আমাদের জীবনটাকে একদম মানে সাইলেন্টলি পুরো বদলে দিচ্ছে, যেটা হচ্ছে ডিসিপ্লিন। কথাটা শুনে হয়তো তোমার আবার মনে হতে পারে যে হবি তো আনন্দের জিনিস, এখানে আবার ডিসিপ্লিন কীভাবে আসছে? আমরা তো সাধারণত ভাবি যে ডিসিপ্লিন মানেই সকালে অ্যালার্মের ঘুম ভেঙে ওঠা, তাড়াতাড়ি উঠে যাওয়া, তারপরে একটা ফ্লো, একটা টাইম লাইনে, একটা ফ্লো চার্টে, প্যাটার্নে চলা। কিন্তু তুমি জানো এই হবি কিন্তু আমাদের শেখায় যে শৃঙ্খলা বা কোনো শান্তিমূলক ব্যাপার নয়, মানে শাস্তিমূলক ব্যাপার নয়, এটা ভালোবাসার একটা অংশ হতে পারে। ভেবে দেখো যে তোমার সকাল সকাল যে জিমে যাচ্ছে, বা সে যে সকালে উঠে দৌড়াতে যাচ্ছে, কিংবা যে সকালে উঠে পছন্দের গিটারটা টিউনিং করছে, বা বিকেলে নিয়ম করে ছোট্ট বাগানটার সেই তার পছন্দের ছোট্ট গাছটায় জল দিচ্ছে, তাকে কি কেউ জোর করছে? না, কেউ কিন্তু তাকে জোর করছে না, তারা এটা ভালোবেসে প্রত্যেক দিন করছে। আর এই ভালোবাসার টানেই প্রতিদিন নিয়ম করে কাজটা করতে করতেই কিন্তু তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি চলে আসে। আর আজকের জেনারেশনে কিন্তু এই একটাই প্রবলেম, যেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব। আর এইটার জন্যে কিন্তু এই হবিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমার এই পছন্দের হবি, তোমার এই ভালোবাসার হবি কিন্তু তোমার সেই হারিয়ে যাওয়া কনসিস্টেন্সি ফিরিয়ে আনতে তোমায় সাহায্য করবে। হয়তো তুমি জিম শুরু করলে, জিমে জয়েন করলে, তুমি প্রথম 4 দিন গেলে, তারপরে 5 নম্বর দিনে তোমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু তোমাকে যেতে হবে। হয়তো প্রথম 3 দিন তোমার জিমে যেতে খুব ভালো লেগেছে, 4 নম্বর দিন গায়ে হাত পায়ে ব্যথা নিয়ে তুমি গেছো, কিন্তু 5 নম্বর দিন না, আমার দ্বারা আর হবে না, এইটা না। যখনই তোমার এটা ফিল হবে, মানে মনে হবে যে এই আর আমার দ্বারা হবে না, তখনই তুমি মনে করবে যে যখন তুমি শুরু করেছিলে সেই প্রথম দিনটার কথা। সেই প্রথম দিনটার কথাই কিন্তু তোমাকে বারবার তোমার কনসিস্টেন্সি ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাই তুমি যখন তোমার পছন্দের কোনো কাজে প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দাও, তখন কিন্তু তোমার ব্রেন শিখতে শুরু করে যে কীভাবে একটা কাজকে প্রতিদিন টানা চালিয়ে যেতে হয়। আর এই অভ্যাসটাই কিন্তু পরে তোমার পড়ালেখা, তোমার কাজের ডেডলাইন বা তোমার কেরিয়ারে বড় প্রভাব ফেলে। এটাকে বলে হচ্ছে মাইক্রো হ্যাবিট কানেকশন। যে নিজের শখ বা হবির প্রতি বিশ্বস্ত, যে সেই কিন্তু জীবনের অনেক অনেক কঠিন পরিস্থিতিতে সহজে হাল ছেড়ে দেয় না, কারণ সে জানে যে প্রতিদিনের চেষ্টাই একদিন কোনো বড় রেজাল্ট এনে দেয়। তাই তুমি যদি ভাবো তোমার জীবনের রুটিন এলোমেলো হয়ে যাচ্ছে, তবে বড় কোনো চেঞ্জেস না করেই তুমি কিন্তু আজ থেকেই নিজের তোমার সেই পছন্দের ছোট্ট কাজটা নিয়ে কিন্তু প্রতিদিন নিয়ম করে শুরু করে দিতে পারো। আর সেই ফাঁকেই তোমার জন্য রইল এখন ক্যাকটাস ব্যান্ডের তরফ থেকে উড়ে যেতে চাই গানটি। গানটি শুনে আবার ফিরে আসছি স্টুডিওতে, তোমার সঙ্গে আছি আমি ঋত্বিক।

ফিরে এলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক আজকের সুপ্রভাতের আড্ডায়। আর এইবার আমি যেই কথাটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে একটা হবি আমাদের জীবনকে যেন একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে। আমরা প্রতিদিনের জীবনে যে পড়াশুনো করি, যে কাজ করি, সেখানে কিন্তু আমাদের মধ্যে একটা ভয় সবসময় তাড়া করে, সেটা হচ্ছে ভুলের ভয় বা ফেল করার ভয়। স্কুলে বা কলেজে ভুল উত্তর লিখলে নাম্বার কাটা যাবে, বা অফিসে কাজ ভুল হলে ক্লায়েন্ট বা বসের থেকে কথা শুনতে হবে, এই ভুলের ভয়ে আমরা কিন্তু অনেকেই নতুন কিছু ট্রাই করতেই ভয় পাই। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখেছো যে এই একটা হবি তোমাকে কি স্বাধীনতা দিচ্ছে? এই একটা হবিতে কিন্তু তোমার কোনো ভুল করার কোনো জায়গা নেই, মানে এখানে ভুল হলেও কোনো ক্ষতি নেই।

যদি ছবি আঁকতে গিয়ে তোমার ক্যানভাসে রং ছড়িয়ে ফেলো, এটা কিন্তু কোনো ভুল নয়, এখানে কোনো ক্রাইম নেই। হয়তো সেই ছড়িয়ে পড়া রং থেকেই তৈরি হয়ে যেতে পারে এক নতুন কোনো আর্ট ফর্ম। এবার তুমি গিটার বাজাতে গিয়ে হয়তো তুমি কোনো ভুল কর্ড ধরে ফেললে, সেখান থেকে কিন্তু একটা নতুন টিউন তৈরি হতে পারে। এই যে এই হবি বা এই ক্রিয়েটিভ কাজের জায়গায় কিন্তু কখনো কোনো ভুলের ভুল বলে কিছু হয় না।

দ্য বক্স থিঙ্কিং। সাইকোলজি আর ব্রেন সায়েন্সের বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যারা নিয়মিত কোনো না কোনো ক্রিয়েটিভ হবির চর্চা করে তাদের ডিসিশন মেকিং স্কিল, ডিসিশন মেকিং এবিলিটি আমাদের সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ভালো হয়। কেন জানো? কারণ তারা সমস্যাকে একভাবে না দেখে নানান দিক থেকে দেখতে শেখে। তারা জানে যে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে অন্য কোনো উপায়ে কাজটা করা সম্ভব হবে। আজকে

তুমি খুব সুন্দর আঁকো বা তুমি খুব সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস বানাতে পারো বা বানাতে চাইছো, শিখতে চাইছো, তুমি এই জানো এই শখটাকে কিন্তু তুমি তোমার জীবনের কোনো এক কোণে ফেলে রেখেছো। তবে এই জিনিসটা হচ্ছে যে আমাদের ভারত সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, PM বিশ্বকর্মা স্কিম। এই স্কিমটা কিন্তু তোমাদের জন্যেই, তোমাদের যাদের হাতের কাজ বা ক্রাফটিংয়ের দারুণ শখ আছে তাদের জন্যে এই স্কিমের আওতায় ক্রিয়েটিভ হবির জন্যে প্রফেশনাল ট্রেনিং, টুল কিট কেনার জন্যে স্কলারশিপস, এবং এই হবিটাকে, এই শখটাকে যদি তুমি তোমার ব্র্যান্ডে রূপান্তর করতে চাও সেখানেও কিন্তু তোমার সুযোগ পেয়ে যেতে পারো। জাস্ট ভেবে দেখো যে একটা কাজ যেটা শুধুই তোমার মন শান্ত করার জন্য তুমি শুরু করেছিলে, সেই শখটা, সেই কাজটাই একটা তোমার বড় প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, সেখানে তুমি তোমার পরিচয় তৈরি করতে পারবে। আর সেই প্যাশান আর শখ থেকে কিন্তু, মানে সেই শখ আর তোমার জন্য টাইম পাস থাকবে না, সেইটা কিন্তু তোমার প্রফেশনও হতে পারে। তাই তোমাকে ডেডিকেশন নিতে হবে, আর এই ডেডিকেশন নিলেই কিন্তু তুমি তোমার লাইফে সাকসেস পাবে। আর সেই সঙ্গে কিন্তু ঘড়িতে কিন্তু সময় বলছে, সময় তো প্রায় শেষ হয়ে এসেছে, আর আজ শুক্রবার, উইকেন্ডস তো এসেই গেছে। এইবার তাহলে তুমি কিন্তু আমাকে একটা কথা দাও যে এইবার থেকে তুমি দিনে অন্তত 10-15 মিনিট নিজের জন্য সময় দেবে, সেই সময় তুমি তোমার পছন্দের কোনো কাজ করবে, যেই কাজটা হয়তো তুমি অনেক বছর আগে করতে এখন কাজের চাপে তুমি ভুলে গেছো। তুমি দেখবে দিনের 15 মিনিটটাই কিন্তু তোমার সারা দিনের সেই ক্লান্তিটা দূর করতে সাহায্য করবে, আর সেটাই কিন্তু তোমার ফ্লো স্টেট আনতে হেল্প করবে। আর সেটা কি তোমার কোন হবিটা হবে তোমার ফ্লো স্টেট আনতে হেল্প করবে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবে না। জানাবে কোথায়? জানাবে হচ্ছে আমাদের আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। আমাদের ফেসবুক পেজ তো আশা করি তোমরা সবাই জানোই, তাও আরও একবার বলে রাখি, যুববাণী কলকাতায়, সেখানে চটপট করে জানাও। আর সেই সঙ্গে এটাও জানাও যে আজকের অনুষ্ঠানটা তোমার কেমন লাগলো। দেখো, যে ডায়েরিটা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে বা যেই গিটারটায় এত দিন ধরে ধুলো পড়েছিল, এখন কিন্তু তারই সুযোগ হয়ে এসেছে। সেই ডায়েরিতে বা তোমার সেই পুরনো ক্যানভাসে তোমার সেই রং আবার রং তুলি তুলে অনেক দিন পর আঁকার সময় এসেছে, বা নতুন কোনো এক টিউন তৈরি করার সময় এসেছে, তো সেই নিজের আবেগটাকে বার করার সময় এসে গেছে। আর সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তুমি তোমার আর্ট ওয়ার্ক, সেই সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো এই আমাদের যুববাণীর জন্মদিনের উপলক্ষে যে হ্যাশট্যাগ YB56 এটা ইউজ করে আমাদের ফেসবুক পেজে তোমরা শেয়ার করতে পারো তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে হ্যাশট্যাগ YB56 এইটা কিন্তু ইউজ করবে। তাহলে কিন্তু আমরা তোমাদের সেরা পোস্টগুলো দেখতে পারবো, আর সেখান থেকেই কিন্তু তোমাদেরও সুযোগ হয়ে আসবে যে এই হট সিটে বসার। আর ঘড়ির কাটা তো সময় শেষ, বা বলছে সময় প্রায় শেষই হয়ে এসেছে, তবে আবার গল্প হবে ঠিক অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তোমার সঙ্গে ছিলাম এতক্ষণ আমি ঋত্বিক, তবে যেতে যেতে তোমার জন্য রইল অরিজিৎ সিং এবং অনুপম রয়ের কণ্ঠে আমিরাজি গানটি।

0: এতক্ষণ গিটারে ধুন বাজিয়ে শোনালেন রজতকান্তি গোস্বামী, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
0: এখন প্রচলিত লোকগীতি শুনবেন শিল্পী পারমিতা ঘোষ।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনলেন শিল্পী পারমিতা ঘোষ, আকাশবাণী কলকাতা।

অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।
1: হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় কি হর গরিব পরিবার, বুনকর পরিবার, জো আপনে হাতো সে আপনি ছোটি ছোটি ঘর মে লুম পর কপড়ে বানাতে আর আপ ভি তো ইস প্রকার সে এক হ্যান্ডলুম কে ভ্যারাইটি কে সাথ GRWM ভিডিও করকে জরুর দুনিয়া কে সামনে আপনি বাত রাখ সকতে হ্যায়, হ্যান্ডলুম কে লিয়ে লোগো কো প্রেরিত কর সকতে হ্যায়। হামারা কাম হ্যায় আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে, হামারে ইন ছোটে ছোটে ছোটে গরিব পরিবারো কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ কর।
0: উল্লেখ্য, জাতীয় তাঁত দিবস আজ দেশজুড়ে মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে। বস্ত্রমন্ত্রকের উদ্যোগে বছর মূল অনুষ্ঠানটি হচ্ছে দিল্লির রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2,16,00,000 আবেদনপত্র জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এর মধ্যে 1,19,00,000 বৈধ আবেদনকারীকে টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এই তথ্য জানান। মুখ্যমন্ত্রী বলেন, বাকি আবেদনগুলি যাচাই করে দেখা হচ্ছে।
2: আমরা এই মাসের 17 আগস্ট থেকে 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো।
0: হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্য সরকার সরকারিভাবে অংশ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সারা রাজ্যে 70,00,000 জাতীয় পতাকা বিতরণ সহ 1,00,000 কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখে কেন্দ্রের এই কর্মসূচিতে রাজ্য সরকার সামিল হবে। মুখ্যমন্ত্রী জানান, 5 আগস্ট থেকেই জাতীয় পতাকা বিতরণের কাজ শুরু হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে 12,500 মানুষ অবৈধভাবে টাকা পেয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তিনি গতকাল নবান্নে বলেন, এদের মধ্যে 1,000 মানুষের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে।
3: 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8,00,000 যে বাড়ি, সে বাড়ি এখানে রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30,00,000 লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছে।

0: যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন, এজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
1: পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে একটি বেসরকারি ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। এটি রাজ্যে ইস্পাত ক্ষেত্রে অন্যতম বৃহৎ বেসরকারি বিনিয়োগ হতে চলেছে। আগামী 17 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের শিলান্যাস করতে পারেন বলে জানা গেছে। রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, প্রশাসনিক শীর্ষকর্তা এবং শিল্পমহলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে CBI। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে সাগর সোনকার এবং তার ভাই সাহেবকে মূল চক্রান্তকারী হিসেবে দেখানো হয়েছে। গত 6 মে মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে ফেরার পথে গাড়ির মধ্যেই গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে। পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কমিশন পুনর্গঠন করেছে। 4 সদস্যের এই কমিশনের নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক নবীন প্রকাশ ও রশ্মি সেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে 2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানালেন,
2: আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লীগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড FC-র বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শুনলেন ভীমপালশ্রী রাগে, খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন নূতন সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

নজরুল গীতি শুনলেন পরিবেশনায় সুর পিয়াসী শিল্পীবৃন্দ। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম গানটি অলকা ইয়াগনিক এবং অরিজিৎ সিং এর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ম্যাচের আজ প্রথম দিনে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা একাদশ 8 উইকেটে 360 রান করেছে। ভারতের রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। সল্টলেকে যুবভারতীর ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইস্টবেঙ্গল 2-0 এগিয়ে রয়েছে। ম্যাচের 6 মিনিটে দানি রামিরেজ ও 74 মিনিটে মোহাম্মদ বাশির রশিদ গোল করেছেন। গ্রুপ এতে ইস্টবেঙ্গল 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। 2 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে ওই গ্রুপ থেকেই মোহনবাগান সুপার জায়ান্টস ইতিমধ্যেই নক আউট পর্বে পৌঁছে গেছে। এদিকে রাঁচিতে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে এসসি দিল্লি 7-0 ডিফেন্ডার্স এফসিকে হারিয়ে দিয়েছে। বিরতিতে 4-0 এগিয়েছিল দিল্লি। দিল্লির হয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রড্রিগো আরাউজ দ্য সিলভা 5টি গোল করেছেন। বাকি 2টি গোল করেছেন এইমেন ও জুয়ান সেবাস্তিয়ান। গ্রুপ সিতে থাকা এসসি দিল্লি 2 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে রয়েছে। ডিফেন্ডার্স তাদের খেলা 3টি ম্যাচেই পরাজিত হয়েছে। গ্রুপের শেষে রয়েছে তারা। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস 1-2 ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত হয়েছে। ভবানীপুরের পক্ষে সাহিল হরিজন ও রবি হাঁসদা গোল করেছেন। মোহনবাগানের বিভানজ্যোতি লস্কর 1টি গোল করেন। টানা 2 ম্যাচ হেরে মোহনবাগানের সুপার সিক্সে ওঠা কঠিন হয়ে গেল। এদিকে প্রিমিয়ার লিগ ফুটবলে আগামীকাল মোহামেডান স্পোর্টিং কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। প্রিমিয়ার ডিভিশন লিগের অন্য ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা কাস্টমস 4-0 রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। বারাসাত স্টেডিয়ামে আরেকটি ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ও খিদিরপুর ক্লাবের মধ্যে খেলাটি 1-1 শেষ হয়েছে। কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ক্রিকেট ম্যাচের প্রথম দিনে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ প্রথম ইনিংসে 8 উইকেটে 363 রান করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাভিন্দু রাসান্তা 71, নিশান ফার্নান্দো 66, অধিনায়ক সোনাল দিনুষা 52 রান করেছেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার 2টি উইকেট নেন। গুরনুর ব্রার নিয়েছেন 1টি উইকেট। এদিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজ মাঠে এসে দেখতে দর্শকদের কোনো প্রবেশ মূল্য লাগবে না বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে। আজ এক প্রেস বার্তায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তরফে জানানো হয়েছে, ক্রিকেট অনুরাগীদের বিশ্বমানের ক্রিকেট খেলার দেখার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ গলে 15 আগস্ট শুরু হচ্ছে। দ্বিতীয় টেস্ট কলম্বোয় শুরু হবে 23 আগস্ট। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা 28 আগস্ট থেকে দুবাইয়ে শুরু হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি প্রতিযোগিতা সূচি ঘোষণা করেছে। উদ্বোধনে ভারতীয় সময় রাত 8টা থেকে হবে ম্যাচগুলি। ম্যাচে হংকং ও থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত, রয়েছে গ্রুপ এ তে। 30 আগস্ট প্রথম ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ থাইল্যান্ড। 3 সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় ম্যাচ হংকং এর বিপক্ষে। 5 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। গ্রুপ বিতে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী। এশিয়া কাপের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হবে খেলাগুলি। 13 সেপ্টেম্বর হবে ফাইনাল। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভীর শর্মাকে 18-21, 21-19, 21-18 হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ বাছাই হিনা আকেচিকে 20-22, 21-15, 21-19 হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছেন।

0: পরের গানটির শিল্পী কিশোর কুমার।
1: সরস্বতীর সেবা করি অন্য যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে দুঃখ যে তাই ঘুচল না।

0: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লা এসপ্রেয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। উজবেকিস্তানের তাসখান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রুপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতিক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা MSME উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল MSMEগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে MSMEগুলির কাছ থেকে পণ্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে বিলের অর্থ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম ট্রেডস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিশের জন্য বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটি বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।
1: About the safety and security of our vessels and our seafarers. This is a subject of high importance and we attach high priority to the issue. Our missions all across the Gulf region, they are in constant contact with the Ministry of Shipping so that as and when any support is required to be provided to our seafarers or Indian flagged ships, they can do that. In fact, they have been running 24/7 helplines so that any person who needs support.
0: শ্রী জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে। নাগরিক পরিকাঠামো যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি ভারত খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির ওপর নিবিড় নজর রেখে চলেছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির দিকটিও সরকার খতিয়ে দেখছে বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করেন। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে তিনটি দেশের যে কোনো একটির ওপর চালানো আক্রমণকে সকলের বিরুদ্ধে হামলার সামিল বলে গণ্য করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান মক্কায় এক বৈঠকে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে পাকিস্তান ও সৌদি আরব একই রকম কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি

0: স্বাক্ষর করে। সরকার বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসির স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের আরও প্রতিনিধিত্ব সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। তিনটি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
1: हमारे हथकथा सेक्टर में भारत की रूरल प्रीवियन इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए हैं। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লে এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। রাজধানী বোগোটায় শপথ গ্রহণের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার ক্যালি শহরে কঠোর নিরাপত্তার মধ্যে আজ তাঁর শপথ নেওয়ার কথা। 48 বছর বয়সী অ্যাভেলার্ডো গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হবেন। গত 21 জুন কলম্বিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16 হাতির মৃত্যু হয়েছে। উদ্যান সংলগ্ন চাষ খেতে ফলে থাকা টমেটো খাওয়ার পরই বিষক্রিয়া শুরু হয়। সায়ানাইডের প্রভাবেই এই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের সময় হাতিদের পাকস্থলিতে যে টমেটো পাওয়া গিয়েছে তাতেই সায়ানাইডের অস্তিত্ব মিলেছে। তদন্তকারীরা এর উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন। থাইল্যান্ডের উত্তর পশ্চিম ব্যাংককের নন্থাবুড়ি প্রদেশে 14 বছর বয়সী এক কিশোরের গুলিচালনায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 23 জন। এদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহননের আগে সে স্থানীয় একটি হাইস্কুলের 5 কর্মীকে হত্যা করে। স্কুলে আসার আগে বাড়িতে দাদু ঠাকুমাকেও হত্যা করে সে। প্রধানমন্ত্রী অনুতিন চার্নিভারাকুল ওই কিশোরের বয়স নিশ্চিত করে জানিয়েছে, ছেলেটি দাদু ঠাকুমার সঙ্গেই থাকত। স্কুলে অতিরিক্ত চাপের কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী আনুরা করুণাথিলেকের সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে হাইড্রোকার্বন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও দুদেশের মধ্যে অংশীদারিত্বের বিষয়ে এবং ভারত শ্রীলঙ্কা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে গভীরতর করা নিয়ে আলোচনা হয়। ষোড়শ ব্রিক্স বাণিজ্যমন্ত্রীদের বৈঠক আজ রাজস্থানের জয়পুরে সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। এতে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এবং বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালও। উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপো জিতেছেন। তিতলি স্ন্যাচে 65 কেজি ভার তুলেছেন, ক্লিন অ্যান্ড জার্কে 80 কেজি ভার তুলেছেন। মোট 145 কেজি ওজন তুলে তিনি রূপো পান। একই ইভেন্টে 141 কেজি ওজন তুলে পারিস্মিতা চতুর্থ স্থান অধিকার করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16 হাতির মৃত্যু হয়েছে।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে মোহাম্মদ জুবের। मुख्य समाचार। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा, पाकिस्तान के साथ संबंध केवल आतंकवाद, शत्रुता और

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শনিবার 8ই অগস্টের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন, বলবেন ডক্টর সুভাষ হাঁসদা। 6:40 আপনার স্বাস্থ্য, বিষয় দীর্ঘমেয়াদী কিডনির অসুখ, বলবেন ডক্টর অর্পিতা রায়চৌধুরী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবদুলাল দেব। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8টায় জানা অজানা শুনবেন কথিকা

রসিক বিজ্ঞানী এর দ্বিতীয় পর্ব, সংকলন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। 8:05 তুবরি, ফুলশয্যা, রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:20 হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শুনবেন, বাজিয়ে শোনাবেন নীলাদ্রি সেন। 9:00 গানে গানে

কুরবানির অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৈকত গুপ্ত। 12টায় বাংলার মুখ, গ্রাম সাদাতপুর, জেলা হাওড়া। অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল, 1 কলমে 2 নারী। উপস্থাপনায় লাকি বনিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কবির সঙ্গে কথোপকথন ও তার কবিতা, উপস্থাপনায় সুচিত্রা হাসদা। গীতাঞ্জলি পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 সাঁওতালি নাটক, রচনা যদুনাথ মুর্মু এবং প্রযোজনা রাবণ বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে পরবর্তী পর্বে লোকগীতি পরিবেশন করবেন সম্বারিণী মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। এরপর ভারত ছাড়ো আন্দোলনে সাঁওতালদের অংশগ্রহণ সম্পর্কে বলবেন পদক চন্দ্র মাঝি। সবশেষে লোকগীতি রবীন্দ্রনাথ হাসদা, মধুসূদন মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:40 কিষাণ বাণী, হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ, এ বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার, গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা, আইনজীবী অর্ধেন্দু বিকাশ সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8টায় অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 9টায় হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 9:20 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 9:30 মুখোমুখি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরী, সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রেয়ী মৈত্র। 10টায় অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠান, সানাই বাজিয়ে শোনাবেন গিরিমসলাপা ভজরাঙ্গি, আকাশবাণী ধাওয়ার কেন্দ্রের নিবেদন। 9:20 শুনবেন নজরুলগীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। এরপর 11টায় কীর্তন পরিবেশন করবেন প্রণতি সেনগুপ্ত। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়। সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শিল্পী রাকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 ধারাবাহিক রামচরিত মানস এর 196তম পর্ব শুনতে পাবেন। 6:45 শ্যামা সঙ্গীত শিল্পী প্রণতি সেনগুপ্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 লোকগীতি শিল্পী সৌমিক দাস। 8:50 বেহালা সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10 রসধারা, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। 10:15 অঞ্জুমান। 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়ানী চট্টোপাধ্যায়। 12টায় সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত সমর সাহা। সঞ্চয়িত পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এরপর 5:20 উঠবসী, উপস্থাপনায় সঞ্চিতানন্দী। 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। 7:10 কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত। 7:30 দর্পণ। 8টায় ছায়াছবির গান। 8:30 উর্দু অনুষ্ঠান কাহকাশা। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দি গ্রুভ এবং 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30°C এবং 26°C কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 28.6°C, যেটি স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি কম। সবচেয়ে কম ছিল 26.2°C, যেটি স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 99%, সবচেয়ে কম 86%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 7.5 মিলিমিটার।
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা।

বলা হয়েছে, 7ই আগস্ট 2026 থেকে 8ই আগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।